0: আমরা উপলব্ধি করব সেটাই কিন্তু।
1: গাঁও তক হামারি আওয়াজ হি আপকি পেহচান হ্যায়।

0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের এফএমের 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। পরিচালনায় আছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথী
1: আমি রুদ্রাণী ঘোষ।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 21শে মে, আতঙ্কবাদ বিরোধী দিবস। আসলে আতঙ্কবাদ এমনই একটা ভয়ঙ্কর সমস্যা যার প্রভাব সরাসরি সুরক্ষা সমস্যা, আর্থিক ক্ষতি, সামাজিক মানবাধিকার আর সামাজিক অসুরক্ষার মধ্যে পড়তে হয়। আতঙ্কবাদের কারণ বিভিন্ন রকমের হতে পারে, যেমন রাজনৈতিক অবমাননা, সামাজিক আর্থিক অসমতা, ধার্মিক জাতিগত বিবাদ, ভ্রষ্টাচারও হতে পারে। তবে আতঙ্কবাদকে বন্ধ করবার জন্য শিক্ষা, সামাজিক আর্থিক সুরক্ষা, সাংবিধানিক উপায় আর অন্য দেশের সাথে সহযোগ সামিল হতে পারে। শিক্ষা আর জাগরূকতা, এর মাধ্যমে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে। আমাদের সকলকে একজোট হয়ে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে শান্তি এবং সুরক্ষা বানিয়ে রাখতে হবে। আতঙ্কবাদের বিরুদ্ধে বৈশ্বিক সহযোগ ও একতার খুবই প্রয়োজন। এটা আসলেই বৈশ্বিক সমস্যা। আতঙ্কবাদ সমাজে ভয় এবং আতঙ্কের মহল বানিয়ে রাখে। আতঙ্কবাদ বৈশ্বিক সমস্যা, যেটা মানবতার দিক থেকে খুবই ভয়ের বিষয়। আতঙ্কবাদ নির্দোষ মানুষের হত্যা হয়, তাই আমাদের সকলকে হাতে হাত ধরে একত্র হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলেরই ঘরে ঘরে প্রদীপ চালাতে হবে, আতঙ্কবাদের অন্ধকারকে দূর করতে হবে। শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতা উল্টে আমরা জানতে পারি আজ 21শে মে আন্তর্জাতিক চা দিবস। চা নামেই আসে মনে এক প্রশান্তি। সকাল হলে চা হাতে না পেলে মুড অফ হয়ে যায়।
1: একদম, এই বিষয়ে আমি তোমার সাথে একদমই একমত।
0: হ্যাঁ, আর দুধ চা, লিকার চা, গ্রিন টি, যেটাই আসুক না কেন, হাতে যার যেটা পছন্দের, তাই না?
1: একদম তাই।
0: মেজাজটা কিন্তু সকলের ফুরফুরে হয়ে ওঠে, কি বলো রুদ্রাণী?
1: একদম। আর সকালবেলা মানে চা হাতে না পেলে কিছু কিছু বাঙালির তো একেবারে মাথাটাই গরম হয়ে যায়।
0: একদম। তবে 2019 সালের 21শে মে দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসাবে ঘোষণা করা হয় জাতিসংঘ। চা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয়, তবে দিনের শুরু হয় কিন্তু চায়ে চুমুক দিয়ে, তাই না?
1: নিশ্চয়ই।
0: চীন বর্তমানে চায়ের বৃহত্তম রপ্তানিকারক দেশ। চায়ের কিন্তু কোনো বিকল্প নেই। কি আড্ডায়, কি সমালোচনায়, যে কোনো ধরনের একসাথে মিলন হলেই কিন্তু চায়ের দরকার হয়েই থাকে। এসো সকলে মিলে আমরা

0: রাখাই। আন্তর্জাতিক চা দিবসে চায়ের উপকারিতা গুরুত্বকে আমরা সম্মান জানাই।
1: আর দেখবে বাড়িতে কেউ এলে আমরা এই কথা আর কিছু জিজ্ঞেস করি না করি, যাওয়ার আগে কিন্তু তাকে একটু চা খেয়ে গেলাম না?
0: একদম, এটা কিন্তু একটা সম্মান যে বলে,
1: একদম
0: এটা কিন্তু একদম জুড়ে আছে।
1: করে যদি কেউ না জিজ্ঞেস করে বাবা, সেটা তো মারাত্মক আত্মসম্মানের ব্যাপার হয়ে যায়। যে এক কাপ চাও জিজ্ঞেস করলে না,
0: এটা বলতে পারো আমাদের একটা সংস্কৃতি পরম্পরা, তাই নাকি?
1: একদম, সংস্কৃতির সাথে মানে মিশে গেছে,
0: জুড়ে আছে। আর শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি যে আজ 21শে মে বিশ্ব মেডিটেশন ডে, তাই আন্তরিক শুভেচ্ছা রইল। গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন। অনুভব করুন প্রতিটি শ্বাসের শান্তি প্রবাহিত হচ্ছে, প্রতিটি শ্বাস ছাড়ায় সব দুশ্চিন্তা এবং ভয় আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে।
1: একদম তাই। আর আমার যা মনে হয় চম্পা, যে মেডিটেশনটা শুধুমাত্র যে শিশুদের জন্য বা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য তাই নয়, কিন্তু
0: না,
1: এটা কিন্তু সমস্ত বয়সের প্রত্যেকের জন্যই কিন্তু প্রযোজ্য,
0: খুবই প্রযোজ্য।
1: এবং আজকাল এই দৌড়োদৌড়ি জীবনে ভীষণ ভাবে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে,
0: একদম।
1: তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য খুব বেশি নয়, অন্তত আধ ঘন্টা সময় যদি আমরা দিতে পারি,
0: একদম,
1: ওই সময়টা যদি আমরা একটু অভ্যেস করতে পারি মেডিটেশনে, তাহলে আমাদের সারাটা দিনের কিন্তু একটা এনার্জি আমরা
0: একদম ঠিক কথা
1: বলেছো, ভরপুর ভাবে পেয়ে যাব।
0: একদম, গভীর ভাবে শ্বাস নিন, অনুভব করুন বাতাস আপনার ফুসফুসে প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, অনুভব করুন সমস্ত চাপগুলি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। কল্পনা করুন না, শ্বাস নিলে আপনি শক্তি আর আত্মবিশ্বাস গ্রহণ করছেন। শ্বাস ছাড়লেই সব সন্দেহ ভয় ছেড়ে দিচ্ছেন। শ্বাস নিন 4 সেকেন্ডের জন্য আর ধরে রাখুন, আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন, প্রায় 7 সেকেন্ড হলেই চলবে, কি বলো রুদ্রাণী?
1: একদম। আর আমার যা মনে হয়, আমার বলে নয়, প্রত্যেকেই তাই বলেন যে খোলামেলা জায়গায় এই শ্বাস প্রশ্বাসের যে তুমি এটা বললে, এই মেডিটেশনটা যদি আমরা একটু খোলা মেলা জায়গায়, ধরো বাড়ির
0: মানে উন্মুক্ত জায়গায়, যেখানে খোলা বাতাস হাওয়া রোদ পড়ে এমন জায়গাতে,
1: যে হাওয়াটা থাকে না এত সুন্দর, এত মনোরম থাকে
0: আর নির্মল থাকে, যেটা বলতে চাইছো,
1: তো সেটা মানে পুরো মানে তোমার মস্তিষ্কের সাথে সাথে শরীরটাকেও কিন্তু ভীষণ ভাবে তরতাজা করে দেয়।
0: একদম, আসলে মনকে যেমন শান্ত করে প্রাণবন্ত করে তোলে। নীরব সকালের শান্ত আলো মনকে দিক নতুন ভালো, ধ্যানের ছোঁয়ায় ভরে উঠুক প্রাণ, ধ্যান দিল দীর্ঘায়ু নিরোগ দান। শ্রোতা বন্ধু, আসলে স্বাস্থ্য কিন্তু আমাদের একটা বড় ধন বা সম্পত্তি।
1: একদম,
0: যতদিন শরীর সাথ দেয় ততদিন বড় বড় আমরা লক্ষ্য পূরণ করতে পারি। আর স্বাস্থ্য কিন্তু ছেড়ে দিলে সব কিছু অপূর্ণ রয়ে যায়, তাই স্বাস্থ্য ঠিক রাখতে কিছু বিধি নিয়ম কিন্তু আমাদের প্রত্যেকেই মেনে চলা উচিত, তাই না?
1: একদম।
0: তবে শরীরের সাথে সাথে মনের সুস্থতার দিকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভোরবেলায় খোলা হাওয়াতে আপনি হাঁটতেও পারেন, ব্যায়াম করতে পারেন, কিছু মেজাজ কিন্তু এতে ফুরফুরে হয়ে উঠবে। তাই ঘরে বসে বসে শুধু মনটাকে ভারাক্রান্ত করবেন না,
1: একদমই নয়,
0: ব্যায়াম করুন না। তারপরে খোলা হাওয়াতে ভিটামিন ডি সংগ্রহ করুন, মনটাকে ভালো রাখুন।
1: আর একটা ছোট্ট কাজও কিন্তু করতে পারে চম্পা।
0: হ্যাঁ,
1: যার যেটা পছন্দ, সুন্দর গান শোনা, সকালবেলা উঠে দেখবে কেউ ভজন শুনতে ভালোবাসে।
0: হ্যাঁ, এটা একদম ভালো বললে তুমি।
1: কেউ ভক্তিগীতি শুনতে ভালোবাসেন, কেউ ইনস্ট্রুমেন্টাল মিউজিক সুন্দর সুন্দর আছে শুনতে ভালোবাসেন, এইগুলো যদি চালিয়ে আমরা ওই তুমি যেটা বলে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করি, তাহলে মনটা তো ফুরফুরে হবেই, মস্তিষ্কটাও একদম শান্ত হবে, সব কিছু মিলে একটা দারুণ পরিবেশ,
0: দারুণ ব্যাপার হবে,
1: উঠেই পাবো।
0: মানে সারা দিনের কাজের এনার্জিটা
1: আমরা
0: পেয়ে যাব,
1: পেয়ে যাব।
0: বাহ, একদম ভালো কথা বলেছো। তাহলে শ্রোতা বন্ধুরা, প্রত্যেকের কাছে কিন্তু অনুরোধ রইল, আপনারা করুন না একটু নিজের জন্য শরীরচর্চা। আর রুদ্রাণী, গরম কিন্তু দিন দিন বাড়ছে বলো, সূর্যের তাপ প্রখর হয়ে উঠছে, তাই একটু ভাবনারই বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গরমে যদি আপনি সাবধানতা না নেন, তাহলে বিপদ হতে পারে, তাই না?
1: একদম একদম।
0: মানে লু লাগতে পারে, ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হতে পারে, এমনকি জ্বরও হতে পারে,
1: নানান রকম সমস্যা হতে
0: পারে। আর সানস্ট্রোক তো একটা বিশাল ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। তবে ভয় না পেয়ে আপনারা যদি একটু সতর্ক হন, যেমন রোদে বার হলে মাথায় টুপি, সুতির কাপড় এগুলি মাথায় রাখবেন, আর জল শরবত কি বলো,
1: প্রচুর পরিমাণে খেতে হবে।
0: হ্যাঁ, আর ছাতুর শরবত, লেবুর শরবত, তরমুজের জুস, কমলার জুস, এগুলো তো খুবই ভালো।
1: হ্যাঁ, পোড়া শরবত কি করে ভুললে
0: একদম, এটা তো আমি একদম ভুলে গেছিলাম। সত্যি এই গরমে মানে কাঁচা আম তো বাজারে একদম প্রচুর পাওয়া যাচ্ছে,
1: আর বাঙালিদের তো খুবই পছন্দের
0: একদম। তার সাথে সেগুলো পুড়িয়ে যদি একটু বিট নুন, একটু যে ঝাল পছন্দ করে সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়ে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে,
1: আর উপকারী
0: একদম, শরীর একদম সতেজ থাকবে। তা শ্রোতা বন্ধু আপনারা, আর আর একটা কথা, আপনারা কিন্তু এই গরমে বেশি মশলাযুক্ত খাবার খাবেন না, আর রাস্তার কাটা ফল খাওয়া কিন্তু খুবই বিপদ,
1: একদম তাই,
0: আর বাসি খাবার একদমই চলবে না।
1: যতটা সম্ভব হালকা পাতলা খাবার একদম, মানে চেষ্টা করুন যেদিন রান্না করছেন সেদিনই খাবারটাকে খেয়ে শেষ করে দেওয়া,
0: একদম অল্প করে বানান যতটা দরকার, বাসি একদম ফ্রিজের খাবার এড়িয়ে চলাটা,
1: তেল মশলাটা তো বিশেষ করে ভীষণ ভাবে এড়িয়ে চলা প্রয়োজন,
0: একদম। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমাদের একটু চর্চার বিষয়টা একটু অন্য ধরনের, কৃত্তিবাস ওঝা। বাংলার আদিকবি কৃত্তিবাস রচিত রামায়ণ এমন একটি অসাধারণ গ্রন্থ, যা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে কি গরিবের ঝুপড়িতে কি ধনীর প্রাসাদে সর্বত্র কিন্তু সমান মর্যাদায় পঠিত হয়ে আসছে। জনপ্রিয়তার মাপকাঠিতে কবি কৃত্তিবাসের তুলনা একমাত্র কিন্তু তিনি। বাল্মীকি রচিত রামায়ণের আক্ষরিক অনুবাদ তিনি করেননি, রাম কাহিনীতে সংযোজিত করেছেন নিজের কল্পিত এমন অনেক বিষয় যা রামায়ণকে আধুনিক মনোমননের উপযোগী করে তুলেছে। এই গ্রন্থই বাঙালির ঘরে ঘরে রামের মহৎ জীবন প্রচার করে চলছে। আপামর মানুষের মধ্যে কবি কৃত্তিবাসের এমন আশ্চর্য সমাদার লক্ষ্য করে একদিন বাংলার অপর এক কবি মাইকেল মধুসূদন এমনি একজন সার্থক কবি হয়ে ওঠার স্বপ্ন কিন্তু দেখেছিলেন। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমাদের চর্চার বিষয় যে মিশন বাৎসল্য অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনা। আমাদের জেলায় এমন বহু বাচ্চা আছে যাদের মাতা পিতা নেই, অথবা মাতা পিতা আছে অথচ সেই বাচ্চাদের দায়িত্ব নিতে পারেন না, এমন বাচ্চাদের আপনি কিন্তু দত্তক নিতে পারেন। যেটা সরকার দ্বারা মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনার দ্বারা। একে পালন পোষক দেখভাল বা পালন পোষণ দেখরেখ যোজনাও কিন্তু বলা যেতে পারে। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পালন পোষণ দেখরেখ যোজনার সুবিধা পেতে পারেন। যদি আপনি কোনো বাচ্চার জীবনে খুশি আনতে চান, তাহলে পালক পিতামাতাকে আপনার যোগদান দিতে পারেন। পালক পিতামাতার আয়ু দুজনের মিলে 115 বছরের মধ্যে হতে হবে। পালক মাতা পিতা হতে চাইলে আয়ু 35 কমপক্ষে হতে হবে। পালক পিতামাতা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। পরিবার কিন্তু প্রত্যেক বাচ্চারই অধিকার। পালক পিতামাতা যাদের প্রয়োজন আছে তাদের পরিবারকে সরকার এই যোজনার দ্বারা মাসিক 4,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করবেন। আর আপনি যদি পশ্চিম সিংভূম জেলার নিবাসী হয়ে থাকেন, আপনার কাছে মুখিয়া দ্বারা প্রমাণিত পত্র, পুলিশ স্টেশন থেকে অথবা প্রজ্ঞা কেন্দ্র থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের প্রয়োজন আছে। অতিরিক্ত কিছু জানকারির জন্য সম্পর্ক করুন এই নম্বরে 9955131364 অথবা 9090700489।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত অনেকগুলো গুরুত্বপূর্ণ যোজনার মধ্যে একটি অন্যতম যোজনা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যা এই রাজ্যেও কিন্তু চালু আছে। এই স্কিমের মাধ্যমে রেশন কার্ডধারীরা বিনামূল্যে চাল বা গম পান। ঝাড়খণ্ডে এই স্কিমে কি কি সুবিধা পাওয়া যায় তাই নিয়ে আজ আলোচনা করব। পিএইচএইচ প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডে প্রতি ব্যক্তিকে মাসে 5 কেজি খাদ্য শস্য কিন্তু ফ্রি দেওয়া হয়ে থাকে। আর এওয়াই অন্ন যোজনা মাফিক প্রতি পরিবারকে 35 কেজি খাদ্যশস্য ফ্রি দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কারা পাবেন? যাদের কাছে NFSA রেশন কার্ড, PHH রেশন কার্ড, AAY রেশন কার্ড আছে তারা এই সুবিধাটা পাবেন। আর প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকার এই ফ্রি রেশন স্কিম কতদিনের জন্য বাড়িয়েছেন? এই স্কিম 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ডে কিভাবে রেশন নেবেন এই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। নিকটবর্তী ফেয়ার প্রাইস শপে অর্থাৎ রেশন দোকানে যান। রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক থাকলে OTP বায়োমেট্রিক দিয়ে রেশন তোলা যায়। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থায় অন্য রাজ্য থেকেও কিন্তু এই সুবিধাটা পাওয়া সম্ভব। শ্রোতাবন্ধু, সময় শেষ হয়ে আসছে।

0: আছে, ঘড়ির কাঁটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে হাতে সময় আর বেশিক্ষণ নেই। তাই আজ এ পর্যন্তই, আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সাথে ছিলেন আমার সহকর্মী
1: আমি চম্পা বক্সী।
0: নমস্কার।